0: त श्रोता, विविध हिन्दी फिल्मी गीतहरूको प्रस्तुतिपछि अब समय भएको छ समाचारको, जसमा प्रथममा सम्प्रसारण गरी सुनाउनेछौँ आकाशवाणी कोलकाता केन्द्रको बङ्गला समाचार, अनि त्यसपछि यस केन्द्रको प्रादेशिक समाचार।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামীকাল EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। নেপালে হরফাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ দিনে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পশ্চিমবঙ্গে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত অগ্রগতির লক্ষ্যে আগামী 6 সেপ্টেম্বর সল্টলেকে ষষ্ঠ রাইস কনক্লেভ 2026 উদ্বোধন করবেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। মহিলাদের টি-20 এশিয়া কাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারত আজ হংকং এর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক, আন্তর্জাতিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দিনের ভারত সফরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গতরাতে দিল্লি পৌঁছন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ভারত সফর। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ করে দেবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামী

0: টেকনিক্যাল ইওএস 05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV-F17 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। শ্রী নারায়ণন জানান, এটি একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান এবং ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট যা জিও সিনক্রোনাস কক্ষপথে স্থাপন করা হবে। তিনি বলেন, এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ দক্ষতাকে আরও শক্তিশালী করবে। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করেই ভোতেকোশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। উল্লেখ্য, নিখোঁজদের মধ্যে 583 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল সেনাবাহিনী সহ যৌথ নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত হেলিকপ্টার ও স্থলপথ ব্যবহার করে 11993 জনকে উদ্ধার করেছে। অন্যদিকে অনুসন্ধান ও উদ্ধার কাজে প্রায় 21314 জন নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছেন। এদিকে চীনের দিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরং এ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21 পৌঁছেছে এবং আরও 541 জন নিখোঁজ রয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। ওড়িশার বালেশ্বরের রাজঘাটে সুবর্ণরেখা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উত্তর ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। অন্যদিকে ঝাড়খণ্ডের গালুটি ব্যারেজ থেকে ছাড়া জল নদী প্রবাহকে আরও বাড়িয়ে দিয়েছে। ভোগড়াই, বালিয়াপাল ও জলেশ্বর ব্লকের বেশ কয়েকটি গ্রামে বন্যার জল ঢুকে পড়েছে এবং অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ময়ূরভঞ্জেও জালাকা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি ওই অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়া আগামী দুদিনের মধ্যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড় এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিদর্ভ এবং উত্তরপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানায় দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের গড় পরিমাণ বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। এছাড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক DCCB এবং প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি PACS এর ঋণদানের পরিকাঠামো ব্যবস্থা আরও জোরদার করার পন্থা পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস, সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, নাবার্ড, কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এবং অন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেবেন। উত্তরপ্রদেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে আজ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে একটি বিশেষ HPV টিকাদান কর্মসূচি চালানো হবে। রাজ্যের 75টি জেলার 14 বছর বয়সী প্রায় 10 লক্ষ কিশোরীকে HPV টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। থাকছে চলচ্চিত্র চর্চা, প্রদর্শনী ও সঙ্গীত আয়োজন। সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আহিরিটোলায় শ্রদ্ধা জানাবেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিজলী সিনেমার সামনে মহানায়ক প্রতিকৃতির আবরণ উন্মোচন করবেন পরিচালক সন্দীপ রায়। সন্ধ্যায় নন্দন থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশ নেবার পর গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় মহানায়কের স্মৃতিতে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ দিনে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তাঁর কালজয়ী অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে বলে তিনি উল্লেখ করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী মহানায়কের অভিনয় দক্ষতা আজও বাঙালির হৃদয়ে সজীব।
1: তোমরা আমার জয় ধরে দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো তোমাদের দেবার মতো আজ আমার কিছু নেই। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমাকে শ্রদ্ধা করো। আমিও যতদিন পেরেছি তোমাদের ভাইয়ের মতো দেখে এসেছি, কিন্তু আজ আমার নিঃস্ব। আমি আর কোনো রকমে কোনোভাবেই তোমাদের কোনো উপকারে আসবো না।

0: শুধু একটা মন্ত্র দিয়ে যায় যে অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দিও না, অন্যায়ের বিরুদ্ধে সবাই একজোট হয়ে লড়বে। অত্যাচার অত্যাচারী কাউকে কোনো দিন ক্ষমা করো না, কোনো দিন না। তোমরা বিশ্বাস করো যে রাজা সাজতে আমি আর চাই না, তবুও আমি এখানে আছি। আছি কেন জানো? তোমাদের উপর যে অন্যায় অত্যাচার চলেছে তার প্রতিবাদ না করে এখান থেকে চলে গেলে আমার পক্ষে অধর্ম হবে।
1: বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও উন্নয়ন, শিল্পক্ষেত্র এবং নতুন উদ্যোগ, সর্বোপরি রাজ্যের স্টার্টআপ পরিমণ্ডলে দ্রুত বৃদ্ধির লক্ষ্যে ষষ্ঠ রাইস কনক্লেভ 2026 আগামী 6 সেপ্টেম্বর সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে শুরু হচ্ছে। সিএসআইআর আইআইসিবি, সিএসআইআর সিজিসিআরআই, সিএসআইআর সিএমইআরআই, সিএসআইআর আইআই আইএমএমটির যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনের ওই সম্মেলন স্টার্ট আপ, শিল্প, শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, উদ্ভাবক এবং প্রযুক্তিবিদদের এক মঞ্চে নিয়ে আসবে। এই সম্মেলনের মূল ভাবনা 2047-এ বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে উদ্ভাবন এবং নতুন উদ্যোগকে উৎসাহিত করা। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সম্মেলনের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী সেখানে উপস্থিত থাকবেন। সিএসআইআর আইআইসিবির ডিরেক্টর অধ্যাপক বিভা ট্যান্ডন বিধাননগরে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, এই সম্মেলনে ইতোমধ্যে 150-এর বেশি স্টার্ট আপ নাম নথিভুক্ত করেছে। 800-এর অধিক অংশগ্রহণকারী রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ রাইস কনক্লেভে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। গ্রামাঞ্চলের উন্নয়ন এবং গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশফির নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের লক্ষ্যে কোন রকম শান্তি চুক্তির বিষয়ে সম্মত হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহী দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকং এর মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় রাত 8টায় শুরু হবে এই খেলা। গত রবিবার দুবাইয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে 94 রানের বড় ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারতীয় মহিলা দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামীকাল ইওএস 05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। भारतीय सिनेमाका महानायक, महान आइकन उत्तम कुमारलाई वहाँको ऐतिहासिक 100 जन्म जयन्तीमा मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले विनम्र श्रद्धाञ्जली अर्पण गर्नुभएको छ। एक सामाजिक सञ्जाल पोस्टमा मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले एक विशाल सांस्कृतिक व्यक्तित्व, वहाँको अनुपम अभिनय कौशल, कालातीत आकर्षण र सहज पर्दा उपस्थितिले सिनेमालाई पुनः परिभाषित गर्यो र कलाकारहरूको पुस्तालाई प्रेरणा दिने बेन्चमार्कहरू सेट गरेको उल्लेख गर्नुभएको छ। उहाँले भन्नुभएको छ, अनगन्ती यादगार क्लासिक चलचित्रहरू मार्फत उहाँले जीवनको सारलाई अतुलनीय मर्यादाका साथ चित्रण गरे। चाँदीको पर्दामा राज गर्नुभयो र लाखौंको हृदयमा स्थायी स्थान सुरक्षित गर्नुभयो। पश्चिम बंगाल सरकारले आवासीय भवन र फ्ल्याटभित्र सञ्चालित होटलहरूमाथि कार्यवाही गर्ने संकेत दिएको छ। शहरी विकास मन्त्री अग्निमित्र पौलले हिजो आवासीय परिसरमा होटल सञ्चालन गर्न जमिन प्रयोग परिवर्तनको लागि अनुमति लिन अनिवार्य भएको बताउनु भएको छ। होटल र रेस्टुरेन्ट संघका प्रतिनिधिहरूसँगको बैठकपछि बोल्नुहुँदै मन्त्री पौलले आवासीय भवन र फ्ल्याटबाट होटलहरू सञ्चालन गर्न अनुमति नदिने बताउनु भएको छ। आवश्यक परेमा कोलकाता महानगरपालिका नियमहरू अनुसार भवन प्रयोग परिवर्तन सुरक्षित गरिनु पर्छ। सरकारले होटल र रेस्टुरेन्ट सञ्चालकहरूलाई अनिवार्य अग्नि सुरक्षा अनुमति पत्रको लागि आवेदन दिन 30 दिनको समय दिएको छ। नेपाल र तिब्बतमा आएको विनाशकारी बाढमा मृत्यु हुनेहरूको संख्या 1000

0: অর্ডার, আদালতে শৃঙ্খলা বজায় রাখুন। মিস্টার মুখার্জি, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি শুনেছেন?
1: হ্যাঁ মহামান্য, শুনেছি।
0: অভিযোগটি গুরুতর। ব্রিটিশ সামরিক বাহিনীর 3 জন অফিসারের ওপর আপনি আক্রমণ করেছেন, তাদের 2 জন গুরুতর আহত হয়েছেন। আপনি কি এই অভিযোগ স্বীকার করেন?
1: না।
0: 3 জন অফিসার আহত হয়েছেন, অথচ আপনি বলছেন তাদের আঘাত করার জন্য আপনি দায়ী নন?
1: আমি বলছি আমি কাউকে আক্রমণ করিনি।
0: কিন্তু 3 জন অফিসার আহত হয়েছেন, এটা কি আপনি অস্বীকার করছেন?
1: না, সেটা সত্যি।
0: তাহলে আদালত জানতে চায় কিভাবে 3 জন সামরিক অফিসার আহত হলেন?
1: আমার আত্মসম্মান রক্ষা করতে, আর তাতে যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত নই।
0: অর্ডার, অর্ডার। মিস্টার মুখার্জি, আদালত আপনার কাছে অনুতাপের কথা জানতে চাইছে না। আদালত জানতে চাইছে কিভাবে হলো, ঘটনার সূত্রপাত কার হাতে এবং কোথায়।
1: ঘটনা শুরু আমার হাতে হয়নি।
0: তাহলে কার হাতে?
1: একটা শিশুর হাতে।
0: শিশুর হাতে?
1: হ্যাঁ, তার হাতে তখন একটা খালি গ্লাস ছিল।
0: আপনি কি আদালতের সঙ্গে রসিকতা করছেন?
1: না মহামান্য, আপনি জানতে চাওয়ায় আমি শুধু শুরুটা বলেছি।
0: ঠিক আছে, তাহলে বাকিটা বলুন। ঘটনাটা কোথায় শুরু হয়েছিল?
1: এক রেল স্টেশনে।
0: কোন স্টেশনে?
1: শিলিগুড়ি টাউন স্টেশন।
0: স্টেশন কোথায়?
1: জায়গাটা ছিল প্ল্যাটফর্ম নাম্বার 1।
0: আচ্ছা, সেখানে কি ঘটেছিল?
1: একজন তৃষ্ণার্ত শিশুর জন্য আমি জল আনতে গিয়েছিলাম।
0: আর সেই জল আনতে যাওয়ার ঘটনাই শেষ পর্যন্ত 3 জন ব্রিটিশ সামরিক অফিসারের আহত হওয়ার কারণ?
1: কারণটা জল নয় মহামান্য,

0: তাহলে
1: অপমান
0: অর্ডার অর্ডার অর্ডার মিস্টার মুখার্জি, আদালত পুরো ঘটনাটা শুনতে চায়, শুরু থেকে বলুন।
1: তাহলে আমাকে ফিরে যেতে হবে সেই দিনটায়, শিলিগুড়ি টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে।
2: শুরু হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি প্রযোজিত সত্য ঘটনা অবলম্বনে এক দেশাত্মবোধক বেতার নাটক, প্ল্যাটফর্ম নাম্বার 1। রচনা ও নির্দেশনা উত্তরায়ণ দেব, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। শুরু হচ্ছে নাটক

0: দাদু, সত্যি বলো তো, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? এইটা কি আর আদৌ কোনো স্টেশন?
1: দেখে দেখে
0: চারিদিকে আগাছাও, প্ল্যাটফর্মে একজনও মানুষ নেই। ওই ওই ভাঙা বেঞ্চটার অবস্থা দেখেছো? সাইনবোর্ডের রং পর্যন্ত উঠে গেছে। কেউ যদি আমাকে এখন বলে এটা একটা ভূতের স্টেশন, আমি কিন্তু খুব একটা অবাক হব না।
1: আজকালকার ছেলেমেয়েরা ইতিহাসের গন্ধ পেলেই ভূতের গন্ধ পায়। এই জায়গাটাকে তুমি যতই পরিত্যক্ত বলো, একটা সময় এখানেই উত্তরবঙ্গের কত মানুষের আসা যাওয়া ছিল জানো? কত গল্প জমা হয়েছে তা কি হিসেব আছে? ট্রেনে আগে দার্জিলিং যেতে হলে ওই কলকাতা থেকে মিটার গেজ লাইনে এসে এখানেই ট্রেন বদলাতে হতো। তারপর এই এই শিলিগুড়ি টাউন স্টেশন থেকেই ন্যারো গেজ লাইনে দার্জিলিং যাওয়ার টয় ট্রেন ধরতে হতো। পাহাড়ে যাওয়ার এটা একটা বড় দরজা ছিল এই স্টেশনটা।
0: বুঝলাম, কিন্তু এখন তো দরজাটা বন্ধই মনে হচ্ছে।
1: হ্যাঁ, এখন দরজাটা বন্ধ মনে হতে পারে, কিন্তু ইতিহাসের দরজা কখনো বন্ধ হয় না ঈশা।
0: আচ্ছা, তুমি কালকে ফোনে বললে তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে দাঁড়িয়ে স্বাধীনতার ইতিহাসের একটা অধ্যায় শুনবি। আমি ভেবেছিলাম কোনো মিউজিয়াম কিংবা পুরনো বাড়ি অথবা স্মৃতিসৌধ এইরকম কিছু একটা হবে, কিন্তু তুমি আমাকে এনে একটা ভাঙাচোরা স্টেশনের মধ্যে দাঁড় করিয়ে দিলে।
1: শোনো শোনো, কোনো মিউজিয়াম গড়লে তাকে সাজিয়ে তুলতে হয়, কিন্তু সব ইতিহাস কাঁচের বাক্সে বন্দি থাকে না ঈশা।
0: হ্যাঁ,
1: কিছু ইতিহাস থাকে মাটির নিচে, কিছু ধরো এইসব পুরনো ইঁটগুলোর গায়ে, কিছু ওই রেল লাইনের মোর্চেতে, আর কিছু মানুষের স্মৃতিতে। আচ্ছা এসো এসো, এই চেয়ারটায় বস, এসো, দাঁড়াও দাঁড়াও, আগে খবরের কাগজ দিয়ে ঝেড়ে দিই জায়গাটা।
0: আচ্ছা, তুমি বলেছিলে এখানে নাকি এক বিখ্যাত বিপ্লবীর একটা ঘটনা ঘটেছিল।
1: শুধু একটা ঘটনা বললে কম বলা হয়। বলা যায় এখানে একদিন একজন মানুষের আত্মসম্মান এমনভাবে বিস্ফোরিত হয়েছিল যে তার খবর ছড়িয়ে পড়েছিল সারা দেশে। দাঁড়িয়ে কাটো, বসো বসো।
0: তুমি কার কথা বললে? বাঘা যতীন?
1: হ্যাঁ ঠিক ধরেছ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা সবাই বাঘা যতীন নামেই চিনি।
0: ওনাকে তো সবাই বাঘ মারার জন্য চেনে, আর এই নামটা সম্ভবত ঠিক সেই কারণে। কিন্তু শিলিগুড়ির টাউন স্টেশনের সঙ্গে ওনার কোনো ঘটনা আমি কোথাও সেভাবে পড়িনি।
1: ইতিহাসের বইয়ে অনেক সময় একটা মানুষের জীবনের জন্য মাত্র দুটো লাইন বরাদ্দ থাকে, কিন্তু সেই দুটো লাইনের পেছনে কত মানুষ, কত অপমান, কত রাগ, কত সাহস, কতটা আত্মসম্মান লুকিয়ে থাকে সেটা কিন্তু সব সময় বই বলতে পারে না।
2: বই সব কথা বলে না।
0: কে?
1: ওই যে ওই ওয়েটিং রুমটার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে।
0: কিন্তু আমি তো আসবার সময় একটু আগেও ওনাকে ওখানে দেখিনি।
2: একটু আগে দেখোনি তাই বলে আমি ছিলাম না, এমন তো নয়।
0: দাদু, এই ভবঘরেটা কি?
1: দাঁড়াও, জানি না, আগে এখানে কখনো একে দেখেছি বলে তো মনে পড়ছে না।
2: আমাকে

0: সবাই পাগল বলে।
1: আপনি কি সত্যি পাগল?
0: পাগল বললে মানুষের সুবিধে হয়, তখন আর বেশি প্রশ্ন করতে হয় না।
1: আপনি এখানে থাকেন?
0: থাকি বললে ভুল হবে, মানুষ কোথায় থাকে? আজ এখানে কাল ওখানে, এই স্টেশনটাও তো একদিন ভেবেছিল সে চিরকাল সজীব থাকবে।
2: তা আপনি কতদিন ধরে এই এখানে আছেন?
0: দিন গুনিনি।
1: তাহলে?
0: শুধু ট্রেন গুনেছি।
1: এখানে তো ট্রেনই আসে না।
0: আসে আসে, কিন্তু এই প্ল্যাটফর্মে দাঁড়ায় না, তাই গোনাও বন্ধ হয়ে গেছে।
2: ট্রেন গোনা? আপনি কি রেলের কর্মী ছিলেন?
0: না।
1: স্টেশনে অন্য কিছু করতেন?
0: না না।
1: তাহলে এতদিন ধরে এখানে আছেন কেন?
0: অপেক্ষা করি।
1: অপেক্ষা? কিসের অপেক্ষা?
0: যে ট্রেনটা একদিন ঠিক সময় এসেও দেরি করে ফেলেছিল তার অপেক্ষা।
1: এ আবার কেমন কথা?
0: যে কথা একবার বুঝে ফেললে আর গল্প থাকে না।
2: গল্প? আচ্ছা, আপনি কি এই প্ল্যাটফর্মের 1908 সালের ঘটনাটার কথা জানেন?
0: 1908?
2: হ্যাঁ।
0: সালটা তোমার মুখে শুনে ভালো লাগলো।
1: কেন?
0: আজকাল সবাই গল্প জানে, সালটা জানে না।
2: আমি তো ইতিহাস পড়াই, মানে একসময় পড়িয়েছি আর কি।
0: ইতিহাস পড়ানো আর ইতিহাস শোনা দুটো তো এক জিনিস নয়।
1: আপনি তাহলে ঘটনাটা জানেন?
0: কোন ঘটনা?
1: এই স্টেশনে বাঘাযতীনের গল্পটা?
0: গল্প নয়।
1: তাহলে ইতিহাস?
0: ইতিহাসও নয়।
1: তাহলে কি?
0: একটা মানুষের স্বভাব।
1: স্বভাব?
0: হ্যাঁ, স্বভাব। একটা মানুষ ছিল যার কাছে অন্যের কষ্ট নিজের কষ্টের মতো ছিল। একদিন তার সেই স্বভাবটাই ইতিহাস হয়ে গেল।
1: আপনি কি বাঘাযতীন মানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা বলছেন?
0: নামটা পরে হয়েছে।
1: কোন নাম?
0: বাঘা।
2: কিন্তু আপনি বললেন নামটা পরে হয়েছে।
0: মানুষ যখন একটা কাজ করে তখন সে শুধু কাজটাই করে, পরে অন্যেরা সেই কাজের একটা নাম দেয়।
2: তা আপনি ওকে কি নামে চিনতেন?
0: যতীনবাবু।
2: আপনি যতীনবাবু বললেন?
0: তখন তো সবাই যতীনবাবুই বলতো।
1: কিন্তু আপনি তো বললেন আপনি রেলের লোক নন, এখানে চাকরিও করতেন না, তাহলে যতীনবাবুকে আপনি চিনলেন কি করে?
0: আমি বলেছি আমি শুধু অপেক্ষা করি, তবে তা সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়।
2: আপনি এসব কোথায় পড়েছেন?
0: সব কিছু পড়তে হয় নাকি?
1: দাদু, লোকটা অদ্ভুত কথা বলছে না?
2: অদ্ভুত মনে হলেও কথাগুলো কিন্তু ভুল বলছে না।
0: তোমরা কি জানো সেদিনের ঘটনাটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল?
1: এই প্ল্যাটফর্মে?
0: তারও আগে।
2: তারও আগে বলতে মানে ট্রেনে?
0: হ্যাঁ, কিন্তু ট্রেনের চেয়েও আগে।
1: তাহলে কোথা থেকে?
0: একটা শিশুর তেষ্টা থেকে।
2: তেষ্টা বলতে?
0: তেষ্টা পেলে গলা শুকিয়ে যায়, সেই গলা যখন জল চায় তখন কে কোন জাতের, কোন ধর্মের, কোন দেশের, এসব কেউ ভাবে না।
2: বুঝতে পারছি, কিন্তু আপনি বলতে চাইছেন একটা শিশুর জল চাওয়াই ঘটনার সূত্রপাত?
0: আমি বলছি মানুষের ভেতরের মানুষটাকে চিনতে হলে কখনো কখনো তার হাতে একটা ছোট্ট সুযোগ তুলে দিতে হয়।
1: কি সুযোগ?
0: অন্যের জন্য কিছু করার সুযোগ।
1: আর যতীনবাবু সেই সুযোগ পেয়েছিলেন?
0: তিনি সুযোগ খুঁজতেন না, কিন্তু তেমন সুযোগ এলে ফিরেও দিতেন না।
2: তারপর তারপর তারপর কি হলো?
0: তারপর? তুমি তো ইতিহাস পড়াও, তুমি বলো।
2: না, পড়াতাম না। আপনি শুরু করেছেন যখন, আপনি বলুন না।
0: চোখ বন্ধ করো।
1: কেন?
0: চোখ খোলা রেখে পুরনো স্টেশন দেখা যায়, চোখ বন্ধ করলে পুরনো স্টেশন

0: শোনা যায়।
1: দাদু সত্যি কি চোখ বন্ধ করবো নাকি? করেছি।
0: এখন কি শুনতে পাচ্ছ?
1: কিছুই না,
0: একটু মন দিয়ে শোনো।
1: দাঁড়ান, যেন অনেক মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছি।
0: আর কি শুনতে পাচ্ছ?
1: কুলিদের মতন কেউ চিৎকার করছে, দূরে ট্রেনের শব্দ, লোকজন হাঁটছে, কেউ যেন কাউকে ডাকছে।
0: আরো শোনো,
1: একটা বাচ্চা কাঁদছে,
2: জল তেষ্টা করছে,
1: বলছে জল চাইছে।
0: আর সেই কলার শব্দটাই সেদিন একজন মানুষকে নিজের জায়গা থেকে উঠে দাঁড় করিয়েছিল।
3: সেদিন মানে ওই 1908 সালের এপ্রিল মাসে বলছেন তো?
0: হ্যাঁ, এপ্রিল মাস। পাহাড়ে যাওয়ার পথের এই স্টেশন তখন মানুষের ভিড়ে ভরা। কলকাতা থেকে আসা মিটার গেজ লাইনের পাশেই ছিল এই দার্জিলিং যাওয়ার ন্যারো গেজ লাইন। প্ল্যাটফর্মের সেই ভিড়ের মধ্যেই একজন যুবক শুনেছিলেন একটা শিশুর জল চাওয়ার আরতি।
1: সেই যুবকই কি যতীনবাবু?
0: হ্যাঁ।
1: তারপর?
0: তারপর তিনি জল আনতে গেলেন।
1: আর ফিরে এসে?
0: ফিরে এসে দেখলেন ট্রেন ছাড়ছে।
3: সেই সময় কি হলো?
0: হ্যাঁ, সেখান থেকেই শুরু হলো সেই ঘটনা, যার জন্য একদিন তাকে আদালতেও দাঁড়াতে হয়েছিল।
3: না না, এভাবে নয়, এভাবে নয়, আপনি ঘটনাটা একটু ডিটেইলে বলুন না।
0: এপ্রিল মাস, শীত কেটে গিয়ে পাহাড়ের যাওয়ার মরশুম শুরু হয়েছে। কলকাতা থেকে মিটার গেজে ট্রেনে যারা এসেছেন তাদের অনেককেই ট্রেন বদলে দার্জিলিংয়ে যাওয়ার টয় ট্রেন ধরতে হবে। তাই শিলিগুড়ি টাউন স্টেশন তখন ভিড়ে গম গম করছে। সাহেব, মেম সাহেব, চা বাগানের কর্মচারী, ব্যবসায়ী, সেনা অফিসার, কুলি, ফেরিওয়ালা, সবাই ছুটছে যার যার গন্তব্যের দিকে। স্টিম ইঞ্জিনের ধোঁয়ায় প্ল্যাটফর্মের বাতাস ভারী। কুলিরা মালপত্র টেনে নিয়ে যাচ্ছে আর তার মাঝখানে একজন যুবক দাঁড়িয়ে আছেন খুব শান্তভাবে।
1: দাদু, আমি যেন সত্যি দেখতে পাচ্ছি।
3: আস্তে আস্তে, চুপ চুপ, ওকে বলতে দাও, ওকে বলতে দাও।
0: যুবকটি প্রথমে হয়তো তোমার চোখে পড়বে না। সাধারণ পোশাক, শান্ত মুখ, কোনো অস্থিরতা নেই, কিন্তু মানুষকে চিনতে গেলে তার মুখের দিকে নয়, সে অন্যের বিপদ দেখলে কি করে সেদিকে তাকাতে হয়।
2: বাবা, ও বাবা!
4: দাঁড়া বাবা, আর একটু ধৈর্য ধর, এখনই ট্রেন ছাড়বে।
2: বাবা, আমার খুব জল তেষ্টা পেয়েছে।
4: বুঝতে পেরেছি বাবা, কিন্তু তোকে একা রেখে এখন যদি আমি জল আনতে যাই, আর এই সময় ট্রেন ছেড়ে দিলে খুব বিপদ হয়ে যাবে। আর তাহলে আমরা দার্জিলিং যাব কি করে বাবা? এতক্ষণ ধরে যে অপেক্ষা করছি সব মাটি হয়ে যাবে।
2: আমার গলা শুকিয়ে যাচ্ছে বাবা।
4: আর একটু সহ্য কর বাবা, এই পথে অন্য কোনো স্টেশনে ট্রেন দাঁড়ালেই আমি দৌড়ে গিয়ে জল এনে দেবো।
2: কিন্তু আমার এখনই খুব জল তেষ্টা পেয়েছে।
4: বুঝতে পারছি বাবা, কিন্তু কি যে করি।
5: কি হয়েছে?
4: কিছু না বাবু, এই আমার ছেলেটার জল তেষ্টা পেয়েছে।
5: ও,
4: কিন্তু আমি এখন নামলে যদি ট্রেনটা ছেড়ে দেয় সেই ভয়েই আমি।
5: আচ্ছা, জল কোথায় আছে, কোন দিকে?
4: ওই যে প্ল্যাটফর্মের ওদিকে জলকল, কিন্তু আমি গেলে ফিরে এসে আর ট্রেনে উঠতে পারবো কিনা জানি না।
5: আচ্ছা ঠিক আছে, আপনি ছেলের কাছেই থাকুন, আর গ্লাসটা আমায় দিন, আমি গিয়ে জল নিয়ে আসছি।
4: না না বাবু, আপনি কেন কষ্ট করবেন?
5: আরে, একটা শিশুর তেষ্টা মেটানোকে কষ্ট বলবেন না। জানলা দিয়ে হাত বাড়িয়ে তাড়াতাড়ি গ্লাসটা আমাকে দিন তো, দিন।
4: কিন্তু আপনিও তো মনে হচ্ছে দার্জিলিং যাবেন।
5: হ্যাঁ, ট্রেন তো।

0: কাজ দিয়ে শুরু হয়।
1: রাইট রাইট রাইট ইউ আর একদম ঠিক কথা বলেছেন উনি। ইতিহাসে এমন অনেক নজির আছে, 1773 সালে ব্রিটিশ শাসনের অধীনে থাকা আমেরিকার মানুষজন ব্রিটিশ করের প্রতিবাদে বোস্টন বন্দরে চায়ের বাক্স সমুদ্রে ফেলে দেয়। চা ফেলে দেওয়াটা খুব ছোট কাজ মনে হতে পারে, কিন্তু সেটাই আমেরিকান বিপ্লবের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে, বুঝলে ঈশা? হ্যাঁ, আপনি আপনি বলুন কি বলছিলেন, তারপর বলুন।
0: তারপর ট্রেন ছাড়ার সময় হয়ে এলো,
2: কিন্তু বাবুটা এখনো ফিরলো না কেন? বাবা তুই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাক।
3: বাবা ট্রেন ছেড়ে দেবে?
2: জানি না বাবা, তুই শুধু বাইরে লক্ষ্য রাখ।
3: ওই যে বাবা, কাকুটা আসছে জল নিয়ে।
4: এই নাও বাবু জল, নাও নাও, হাতটা বাইরে বের করো, গ্লাসটা সাবধানে নাও।
3: খুব জল চেষ্টা বেশি লো।
4: হ্যাঁ এখন খাও, ধীরে ধীরে খাও।
2: বাবু আপনাকে যে আমি কি করে কৃতজ্ঞতা জানাবো?
4: না না, কৃতজ্ঞতার কিছু নেই, আমি নিজেও খুব শান্তি পেলাম। ওই যে গার্ড বাঁশি দিয়েছে।
2: বাবা ট্রেন ছাড়বে এখন, বাবু আপনিও তো যাবেন, তাড়াতাড়ি উঠে আসুন।
4: হ্যাঁ হ্যাঁ,
2: এই তাড়াতাড়ি উঠে আসুন ওই পাশের দরজা দিয়ে।
4: হ্যাঁ হ্যাঁ উঠছি।
5: Hey, you there, stop!
4: আমাকে বলছেন?
5: Yes, stop there.
4: আমি এই ট্রেনেরই যাত্রী। শোনো দাঁড়ান, আমাকে একটু উঠে দিন।
5: You are too left.
4: আমি একটু আগে জল আনতে গিয়েছিলাম, সরুন না, আমাকে উঠে দিন।
5: No, get back.
4: কিন্তু আমি এই ট্রেনের যাত্রী।
5: We heard you enough. Now step aside.
4: আমি শুধু কামরায় উঠতে চাই।
2: সাহেব, উনি আমার ছেলের জন্য জল আনতে গিয়েছিলেন, দয়া করে ওনাকে উঠতে দিন।
5: You keep quiet.
2: কিন্তু সাহেব।
5: Wait, say, keep quiet.
4: না না, ওনাকে কিছু বলবেন না, উনি শুধু সত্যটাই বলছেন।
5: And who are you to tell us what to do?
4: আমি একজন যাত্রী, আর এই কামরায় ওঠার আমারও অধিকার আছে।
5: You're right.
6: Look at him. He thinks he is right.
5: No. He should have been here before.
4: আমি দেরি করিনি, একজন শিশুর জন্য জল আনতে গিয়েছিলাম।
5: Not our problem.
4: মানুষ হিসেবে হয়তো আপনারও সমস্যা হওয়া উচিত ছিল।
6: What did you say?
4: কিছু না, ট্রেন ছাড়লো, আমাকে উঠতে দিন।
5: Let him go, let him go. The train is already moving.
2: বাবু থাক, আর কথা বলবেন না, এই ট্রেন ছেড়ে দিয়েছে, আপনি বরং পরের ট্রেনে আসুন।
4: পরের ট্রেনের জন্য অপেক্ষা করা যায়, কিন্তু অন্যের সঙ্গে আপোষ করার অভ্যেস করা যায় না।
5: You heard him. He doesn't understand.
4: আমি সব বুঝতে পারছি।
6: Move, let me ride. Bye, Rosa.
5: Get away. The train is moving.
4: আমাকে উঠতে দিচ্ছেন না কেন?
5: Because I said so.
4: শুধু এই কারণে?
5: Yes.
4: তাহলে অন্তত এইটুকু মনে রাখবেন, আমি কোনো অপরাধ করিনি।
6: You are wasting our time.
4: আর আপনারা আপনারা আমার সম্মান নিয়ে খেলছেন।
5: Enough.
2: বাবু ছেড়ে দিন, সাহেবদের সঙ্গে ঝামেলায় যাবেন না।
7: বাবু ওদের সঙ্গে ঝামেলায় যাবেন না।
4: আমি ঝামেলা চাইছি না, আমাকে উঠতে দিন।
5: No.
4: শেষবার বলছি, আমাকে উঠতে দিন।
5: And we are telling you, get out of the way.
0: তারপর দরজায় দাঁড়ানো এক সাহেব যতীন বাবুকে একটা ধাক্কা দিয়েছিলেন।
8: তারপর?
0: তারপর আর তিনি অপেক্ষা করেননি।
1: আপনি কি বলতে চাইছেন সেই ধাক্কাই সবকিছুর মোড় ঘুরিয়ে দিল?
0: অপমান যখন সীমা ছাড়িয়ে যায়, তখন শান্ত মানুষও নিজের ভেতরের শক্তিটাকে চিনে ফেলে।
2: বাবু আপনি আর এভাবে পাশে পাশে দৌড়বেন না, আপনি ছেড়ে দিন।
4: আমি চলে যেতে পারি, কিন্তু তার আগে একটা কথা বলি, একজন ভারতীয়কে মানুষ বলে সম্মান করতে না পারলে অন্তত তাকে অপমান করার অধিকার আপনাদের নেই।
6: Insolent native!
5: Hold him! Hold him!
2: বাবু! আরে আরে থামুন থামুন, কি কি করছেন কি আপনি?
4: দরজা থেকে হাত সরান বলছি।
5: Or what?
4: হাত সরান!
1: এইখানেই মূল ঘটনাটা শুরু হয়েছিল, তাই তো?
8: তারপর তারপর যতীন কি করলেন?
0: যে একজন মানুষ নিজের সম্মান রক্ষা করতে বাধ্য হলে করে।
8: কি?
0: তিনি আর পিছিয়ে গেলেন না, গায়ের সমস্ত শক্তি দিয়ে

0: ট্রেনের দরজা থেকে দুই সাহেবকে চলমান ট্রেন থেকে টেনে নামালেন।
1: অন্যায় করলে তার মূল্য দিতে হয়, আমি শুধু সেটা মনে করিয়ে দিচ্ছি।
2: বাবু থামুন থামুন, ওরা সাহেব।
1: সাহেব বলে কি অন্যায় করার অধিকার পেয়ে যাবেন?
2: সাহেবদের ছেড়ে দিন, নইলে সর্বনাশ হয়ে যাবে।
0: প্ল্যাটফর্মে তখন কেউ কথা বলছিল না,
3: সবাই ভয় পেয়ে গিয়েছিল।
0: ভয় পেয়েছিল, কিন্তু ভয়ের মধ্যেও কিছু মানুষ প্রথমবার বুঝেছিল সাহেব মানেই অজেয় নয়।
4: ঘটনাটা নিশ্চয়ই সেখানেই শেষ হয়নি?
0: না, বরং সেখান থেকেই শুরু হয়েছিল আর একটা লড়াই, যেটা আদালত পর্যন্ত গড়িয়েছিল।
3: কিন্তু আপনি বলেছিলেন যতীনবাবু একাই কয়েকজন অফিসারের সঙ্গে লড়েছিলেন।
0: ইতিহাসের কথায় কতজন ছিল তা নিয়ে মতভেদ আছে, কিন্তু একটা কথা নিয়ে মতভেদ নেই। সেদিন শিলিগুড়ি টাউন স্টেশনে একজন ভারতীয় যুবক কয়েকজন ব্রিটিশ সামরিক অফিসারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন, এবং ঘটনাটা এতটাই আলোড়ন তুলেছিল যে তা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গিয়েছিল।
4: আর সেই যুবকই ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়,
0: যাকে পরে সারা দেশ চিনেছিল অন্য নামে,
3: বাঘা যতীন।
0: হ্যাঁ, কিন্তু সেদিন শিলিগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্মে তিনি কারো কাছে বাঘা ছিলেন না। সরকারি কাজের প্রয়োজনে প্রায়শই তিনি এই স্টেশন হয়ে দার্জিলিং যেতেন, তাই তিনি ছিলেন শুধুই যতীনবাবু।
3: তারপর কি হলো? একজন ভারতীয় প্রকাশ্যে কয়েকজন ব্রিটিশ সামরিক অফিসারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, আর সাহেবরা সেটা মেনে নিল।
4: মেনে নেওয়ার তো প্রশ্নই নেই, ঘটনাটা তো ছোট ছিল না, কয়েকদিনের মধ্যেই বিষয়টা সরকারি দপ্তরে পৌঁছেছিল।
3: আর যতীনবাবুর বিরুদ্ধে মামলা হলো,
4: অভিযোগ উঠল, মামলা হলো, এবং স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল এবার তাকে শাস্তি পেতেই হবে।
3: কিন্তু তিনি তো পালিয়ে যাননি।
4: না, পালানোর মানুষ তো তিনি ছিলেন না।
0: পালিয়ে গেলে মানুষ নিজের ছায়ার কাছ থেকেও পালাতে পারে না।
3: কিন্তু মামলা হলে তো তাকে গ্রেফতার করা উচিত ছিল।
4: প্রশ্নটা সেখানে, মামলা করা এক জিনিস আর আদালতে সেই মামলা টিকিয়ে রাখা আরেক জিনিস।
3: কেন? তিনজন সাহেব তো আহত হয়েছিল।
4: সে কতজন আহত হয়েছিল, কিভাবে আহত হয়েছিল, এসব আদালতে প্রমাণ করতে গেলে সাক্ষী দরকার। ঘটনাটার কারণ বলতে হতো, ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছিল সেটা বলতে হতো, আর সেখানেই সমস্যা।
3: কারণ সবাই জানতে চাইতো সাহেবদের সঙ্গে ঝামেলাটা শুরু হলো কেন।
4: ঠিক তাই। তখন প্রশ্ন উঠতো, একজন ভারতীয় যাত্রী কেন ট্রেন ধরতে গিয়ে বাধা পেলেন, কেন তাকে অপমান করা হলো, কেন একজন শিশুর জন্য জল আনতে যাওয়াটা তার বিরুদ্ধে ব্যবহার করা হবে।
0: আর প্রশ্ন যত বাড়ে সাম্রাজ্যের মুখোশ তত পাতলা হয়।
3: কিন্তু আদালতে তো সাক্ষী সাহেবদেরও থাকতে পারতো।
4: অবশ্যই পারতো, কিন্তু আদালত তো শুধু মারামারি হয়েছে কিনা সেটা দেখতো না, ঘটনাটার পুরো প্রেক্ষাপট তখন সামনে আসতো।
3: আর খবরের কাগজ?
4: সেটাও আরো বড় সমস্যা ছিল। একবার ভেবে দেখো, খবরটা যদি ছড়িয়ে পড়ে একজন

0: भारत का उत्कृष्ट बैडमिंटन खिलाड़ी किदांबी श्रीकांत ले भोली शेनजेन में होने चाइना मास्टर्स सुपर 750 में पुरुष सिंगल्स को क्वार्टर फाइनल में हांगकांग का
1: खबर पढ़ी अनिंद चट्टोपाध्याय এখনকার বিশেষ বিশেষ খবর হলো ভারত ও বেলজিয়াম দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সক্ষমতা বৃদ্ধি, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং স্বয়ংক্রিয় দরজা বিশিষ্ট নতুন প্রজন্মের শহরতলির ট্রেন চালু করার জন্য রেল পরিকল্পিতভাবে কাজ করছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ তিনি মুম্বাই থেকে সিন্ধুদুর্গ এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিই এরোস্পেস আজ হ্যালকে তিনটি নতুন F404IN-20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজাস বিমানকে আরও উন্নত করা সম্ভব হবে। চীনের শেনজেনে চীন মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আগামীকাল হংকংয়ের লি চিউ ইউয়ের মুখোমুখি হবেন। আসি বিস্তারিত খবরে। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক দিয়ে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। তিনি জানান, গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতের এই বৃদ্ধির ইতিবাচক ধারা বিশ্বের কাছে আস্থা ও নতুন সুযোগের উৎস হয়ে উঠেছে।
2: দুনিয়াকে কই হিসো মে সংঘর্ষ কি স্থিতি বনি হুই হ্যায়, ফুড, ফুয়েল ইয়া সাপ্লাই চেইনস, হর ক্ষেত্র মে অনিশ্চিততা কা প্রভাব পড় রহা হ্যায়। ইস চুনৌতিপূর্ণ মাহোল মে ভি ভারত কি ইকোনমি নে আপনি গতি বনায়ে রাখি হ্যায়। পিছলে কোয়ার্টার মে হমনে 7.8% की ग्रोथ दर्ज की है। आज भारत की ग्रोथ स्टोरी दुनिया के लिए विश्वास और नए अवसरों का स्रोत बन रही है।
1: শ্রী মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেলস সহ একাধিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।
2: ক্রিটিক্যাল মিনারেলস মে হমনে প্রসেসিং আর রিসাইক্লিং মে সহযোগ বাড়ানে কা নির্ণয় লিয়া হ্যায়। সেমিকন্ডাক্টরস মে বেলজিয়াম কি এক্সপার্টাইজ আর ভারত কা স্কেল এক দূসরে কে পূরক হ্যায়। ইস দিশা মে হম বেলজিয়াম কে আইমেক ইনস্টিটিউট কো ভারত কে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সে জোড়নে কে লিয়ে মিলকর কাম করেঙ্গে। হমনে ইন্ডিয়া বেলজিয়াম বিজনেস ফোরাম কো এক রেগুলার মেকানিজম বানানে কা নির্ণয় লিয়া হ্যায়।
1: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
3: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
1: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে তিন দিনের ভারত সফরে রয়েছেন। ভারত ও বেলজিয়াম আজ বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন খাতের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। ভারত ও বেলজিয়াম আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। উভয় পক্ষই ওষুধ শিল্প, জীবনবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বন্দর, লজিস্টিক্স, মহাকাশ এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা নিশ্চিত করেছে। বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনীতির দেশ বেলজিয়াম এবং আগামী বছরগুলিতে ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে উভয় নেতাই পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের প্রচুর সুযোগের বিষয়ে

স্বীকার করেছেন। উভয় নেতাই ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্র্যাঙ্কেনের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে শ্রী সিং বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন ভারতকে একটি ঘন জনবসতিপূর্ণ এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেশ হিসেবে উল্লেখ করেন। আগামী দিনে উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বেলজিয়ামের সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের বিকাশের রূপরেখা তুলে ধরেছেন। সেখানে তিনি 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের 7.8% অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নত বিনিয়োগ পরিবেশের কথাও তুলে ধরেন। ব্যাংক অফ আমেরিকা এবং ভারতের বাণিজ্য দূতাবাস আয়োজিত এই বৈঠকে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম অর্থনীতি হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। ভারতকে একটি আন্তর্জাতিক শক্তি হিসেবে অভিহিত করে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা আজ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতি সংঘাত অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আহ্বান জানিয়েছেন তার দেশ তাকে স্বাগত জানায়। এদিকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। তাঁর সঙ্গে সাক্ষাতের পর সমাজ মাধ্যমে এক বার্তায় সিবিহা জানান, ইউক্রেন কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সক্ষমতা বৃদ্ধি, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং স্বয়ংক্রিয় দরজার বিশিষ্ট নতুন প্রজন্মের শহরতলির ট্রেন চালু করার জন্য রেল পরিকল্পিতভাবে কাজ করছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ মুম্বাই থেকে সিন্ধুদুর্গ এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা অনুষ্ঠানে তিনি বলেন, মুম্বাইয়ে 18,000 কোটি টাকার রেল প্রকল্পের কাজ জারি রয়েছে। মন্ত্রী জানান, পূর্ব ও পশ্চিমে পণ্য পরিবহনের জন্য নির্দিষ্ট পথগুলি মহারাষ্ট্রের শিল্প উন্নয়নে বিশেষ অবদান রাখবে। সমাজ মাধ্যমে প্রচারিত মুদ্রা ঋণ অনুমোদনের একটি বার্তা কেন্দ্র ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এটিকে প্রতারণা বা স্ক্যাম বলে চিহ্নিত করেছে। সরকার জানিয়েছে, মুদ্রা ঋণ অনুমোদনের কোনো বার্তা সমাজ মাধ্যমে দেওয়া হয় না, এতে কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা থাকে না। সরকার আরও জানিয়েছে, স্থানীয় ব্যাংক শাখা, NBFC এবং NFI এর মাধ্যমে অথবা উদ্যমী মিত্র পোর্টাল থেকে অনলাইনে আবেদন করে মুদ্রা ঋণ নেওয়া সম্ভব। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণী প্রতিনিধির সন্দীপন দাশগুপ্ত। সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশ্মীর নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রের শীর্ষস্থানীয় সংস্থা GE এরোস্পেস হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে 3টি নতুন F404IN20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজস MK-1A যুদ্ধবিমান কর্মসূচিটি গুরুত্বপূর্ণ গতি পাবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলজনিত সীমাবদ্ধতার কারণে এই কর্মসূচিটি দীর্ঘ সময় ধরে সরবরাহের জটিলতায় ভুগছিল। এর ফলে আগে থেকেই প্রস্তুত থাকা বিমানগুলির পরিকাঠামো ইঞ্জিনের অপেক্ষায় আটকে ছিল। তেজস MK-1 যুদ্ধবিমানের প্রাথমিক পহরের জন্য 99টি ইঞ্জিন সরবরাহের লক্ষ্যে 2021 সালে হ্যাল এবং GE এরোস্পেসের মধ্যে যে চুক্তি হয়েছিল তারই আওতায় এই F404 ইঞ্জিনগুলি সরবরাহ করা হচ্ছে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,250। ভোটে কোশী নদীর অববাহিকা বরাবর সুরাঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে থাকাদের খুঁজে উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, এই বিপর্যয়ের বিষয়টি আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে হবে। নেপাল সেনাবাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর দল এ পর্যন্ত 11,993 জনকে উদ্ধার করেছে। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ হিমবাহ সৃষ্ট হ্রদ এবং তুষার ধস প্রবণ এলাকাগুলিতে সক্রিয় নজরদারি চালানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে হিমালয় সংলগ্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা হিমবাহ সৃষ্ট হ্রদের ভাঁধ ভেঙে সৃষ্ট বন্যা ও তুষারধসের ঝুঁকি মোকাবিলা করার প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। চীনের শেনজেনে চীন মাস্টার সুপার 750 ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলস বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আগামীকাল হংকংয়ের লি চিউক ইউ এর মুখোমুখি হবেন। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে ভারতের তানভীর শর্মা জাপানের তোমাকো মিয়াজাকির কাছে হেরে গেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও বেলজিয়াম দুদেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি

0: ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: বাংলা সমাচার পাচ্ছি, আবার প্রস্তুত ভুটানি কার্যক্রম।